0: আহা আমি কি প্রবীণতা আছে, আহা আমি কি মানে প্র্যাকটিক্যালি আহা কে সকাই ছি, ওকরা বেশি মহত্ব দেখল গেলে কারণ আছে যে বিশ্ব বদলে রহল আছে, সব তেজ গতিসে উত্থান কে রহল আছে, ওইমে শিক্ষা মহত্ব সবসে বেশি ভ যাই ছি।
1: প্রবীণ জি, আপ পহলে দেখতে থে পহলে কে যুগ মে যো শিক্ষক সে লোক জ্ঞান লেতে থে, যো বিদ্যার্থী যো ভি স্টুডেন্ট রাহা করতে থে আমনে সামনে, আব যো ইতনা বৈশ্বিকরণ ইতনা ডিজিটালাইজেশন হো গিয়া হ্যা কি লোক আপ এক এক মতলব ডিসপ্লে পে হি দেখ কে আপনে শিক্ষক সে পুরি কোশিশ করতে হ্যায় জ্ঞান লেনে কি, আর সম্ভবত ইয়ে পুরি কোশিশ সফল ভি হ্যায়, লেকিন যো আদমি সামনে বেঠ কে শিক্ষক সে জ্ঞান লেতা হ্যায়, যো আপ অনলাইন ক্লাস লেতে হ্যায় ইয়া কিসি শিক্ষক সে জ্ঞান লেতে হ্যায়, দোনো মে কাফি অন্তর আতা হ্যায়।
0: একদম সত্য কহে ছি আহাঁ, ওনা কহিও কাল মজবুরিও ভ যাই ছে যে আহাঁ ঘর বৈসর শিক্ষা লোক সকি ছি, যেনা ইয়াদ করে ছি ও যে সময় বিতল আছে ওকরা ইয়াদ নাই করা চাই ছি, লেকিন যখন বাতচিত হয়ে তো ইয়াদ করা পড়ে ছি, করোনা কাল মে বেশি একর মহত্ব বেড়ে গেল, বাচ্চা সব ঘর সে শিক্ষা লেলক অনলাইন শিক্ষা লেলক, আর দেখল গেল ই যে যদি এহেন কোনো বিপদা অবৈ ছে তো কি ঘর বৈসল কাজ রুকাই ছে, নাই ঘর বৈসল বহুতো কাজ অনলাইন মাধ্যম সে ভেল, এখানে বৈশ্বিক স্তর পর যদি ডিজেল পেট্রোল কে কি অভাব ভ সকল ছে যুদ্ধ কে কারণ, তো আহ্বান ভেল ছলে যে যব ভ সকে তো বহুতো কাজ ঘরে সে আহ নিপটালি তো নিক বাত, ওই কে লেল কিছু ইন্ধন ফুঁক কে অফিস কার্যালয় যাওয়ার কোনো আবশ্যকতা নেই আছে, যা ভ সকে তো শিক্ষা বেশি সে বেশি ঘরে মে আহা অনলাইন প্রাপ্ত করি তো নিক বাত, ওই কে লেল বেশি ইন্ধন কে খরচ করবার কোনো জরুরত নেই ছে, এই সব যখন বাত হই ছে তখন সোচা পড়ে ছে যে হম কেনা একর তুলনাত্মক অধ্যয়ন করি, তো দুনু চিজ এই লোক মে আবশ্যক ছে, দুনু এক দোসর কে পূরক ছে, কখনো আমি ই নাই কহব যে অনলাইন শিক্ষা বহুত নিক ছে, নাই যে আমনে সামনে শিক্ষা প্রাপ্ত হয়ে সকে ছে, যে আমনে সামনে বিদ্যার্থী বৈসল রহে আর গুরুজন উনকা শিক্ষা দেই ছতিন, ওই মে যে প্রেম ভাব বনে ছে, ওই মে যে সদ্ভাবনা ছে, ওই মে যে তরস সংকট বিষয়ে একটা স্বস্থ পরম্পরা মে ডিসকাস হয়েছে আপ এক দোসর কে ভাইচারা সঙ্গ, ও ঘর মে নাই, ঘর মে তো আহ বন্ধ ভ যাব, আহকে সাথী অহিটা রয়ে যাও ও মশিন দত, নাই বাহার দুনিয়া মে যখন সাক্ষাৎ আহা আমনে সামনে ভ কে শিক্ষা লই ছি তো নিশ্চিত রূপসে আহকে ব্যক্তিত্ব ক্ষমতা পর প্রভাব পড়িত আছে, আহকে চরিত্র নির্মাণ মে সহায়ক হইত আছে, আহকে শিক্ষা দীক্ষা সে গুণ পূর্ণ সে ভরপুর ভ যাইত আছে, আর কখনো গান্ধীজি কহনে চলা যে শিক্ষাকে সে আমার তাৎপর্য আছে মনুষ্যকে ওকর নৈতিক জিম্মেদারি সে, ইয়ানি যে শিক্ষিত ভ গেল হ্যাঁ হুনকামে কি নৈতিকতা হওয়ার চাই, হুনকামে কি কর্তব্য হওয়ার চাই, কর্তব্য নিষ্ঠা কতক হওয়ার চাই, রাষ্ট্রিক প্রতি কতক ভাবনা হয়, যহিনা যতক সিঞ্চিত ঢঙ্গ সে স্নেহ সে হম অপন অপন পরিবারকে সিঞ্চিত করে ছি, নব নব জেনারেশনকে পোষে ছি পালে ছি আগাঁ বড়বই ছি, আর হর্ষিত পল্লবিত পুষ্পিত হয়ে ছি, প্রসন্নতা সে মন গদগদ ভ যাইয়ে, ওহিনা ওতেক তালীনতা সে যদি হম রাষ্ট্র নির্মাণ সমাজ নির্মাণ মে সময় দেবে তো আর আনন্দ আয়ত, আর কহল গেল ছে যে তখনে সমাজ আগাঁ বড়তে যখনে এক এক ব্যক্তি জাগরুক হেতে, আর যত অভাব ছে ওত সব জাগরুক মিলক ওকরা যাকে ওইঠাম একটা এহেন দীপ জ্বলেতে যে তক জ্ঞানকে প্রকাশ সচারুভার প্রকাশিত হেতে, তখনে হম একটা সভ্য সমাজকে অভাবক হকদার ভ সকে ছি।
1: তো প্রবীণ জি, হম লোক কার্যক্রম মে এসি বিষয় পে চর্চা আর জারি রাখেঙ্গে, লেকিন উসে পহলে এক ফিল্ম সঙ্গীত কা আনন্দ আগর হম লে লে আর সাথী সাথ শ্রোতাও কো আনন্দ দে, তো উসকা আনন্দ হি কুছ আর হোগা, ক্যোঁকি কিসি ভি কাম কো আগর আপ মনোরঞ্জন কে সাথ করতে হ্যায় তো উসকা আনন্দ অলগ হি হ্যায়।
0: হ্যাঁ বাত তো নিক কহলো যে গপ্পে সব খালি করো তো নিক বাত নাই ছে, বিচ বিচ মে মনোরঞ্জন কে লেল ওহো আবশ্যক ছে, অপনো লেল কনি আর কনি হমার প্রিয় শ্রোতা সব ছে ওহো ইন্তজার মে রহে ছে যে ইসব আই কোন গীত শুনেতা, তো আও শুনে ছি মধুর ফিল্ম সঙ্গীত।